বিচর কবে লই মা, বিচর কবে লই মাম, ঝংঝঙে বাগানে খরে কলম, অবত ছোরা কুদনে বলাম, দিন ভরি খেল মলাই নেই ভুল সাত পরে পছি আমার।